0: क्लास तुम कफा भी
1: हमको मनु का नातुक नवे अथो मार तेम सारा सारा जान दे रान हाँ ते मिला तो भेजा कर लेती हो ते बाम मिसी सके ने तो कठान जान दे रान बची चाले ने फाव ना ते वे अंधुआ पना रूफानी संबुला ना दी अच्छा बनी जो चिरियां को आ रावर जो मिस पोतोरे रितु कुंबा पोतोरे जाम मजा का चिर मार मार मसापा What say at Anatan meets the Abtala dogs ever? Sano Faula, Nayita Kumba, Rusman Tik,
2: Ranam Kumanukan, and so on. If Faula and away, meet me from the camp said, meet me from Runana Foots of Tassa. Emma Cascan runs over is a caparas in Tiros, which is then. Raha ohatra zao raha makasika ny jiro zao dia zay tena ianao zay mihitsy hoe mila hatsarana ny poto ny olana koa zany matetika tsy mahaenika an'le zavatra ilain'ny le mpanjifa zany ny inona moa le herinaratra aizay tamintsika dia eo amin'izay zao no mila hoe atsarana ihany koa zany
3: tsy hitako ity zany efatra ny efa voajanahary mihitsy koa efa le toetrandro mihitsy tsy tokony andorondoro ala zany nona e mila soloana ny teo any jirama mba efatra nainy ndray zany mba avoaizina amin'izay jiro dia le stasy dia lefa enjany e efa ny vidiny jiro tsy miena zany ny fanatsaran'ny kalitao ampiasainy zany e mba tsaratsarany amin'ny mpanjifa
4: olom-pirenena be dia be na afaka vaolana raisina fanajana ny tontolo iainana zao voalohany indrindra mba tsy manana ny toetrandro tsy mikorotana zany dia lasa ritra angamba dia manaraka izany finansena angamba ny jirama finansena bebe kokoa ie tena reny mihitsy nary ny important be amin'ilay resaka sécurité ohatra ny mody arivo ianao dia maizina be ny na hoe e resaka tuo zao zay mety tsaiko na hoe zay koa ny olana ny amin'izao hoe tsy mampatonga ny rano mety resaka fahasimbahana
0: saotra tomboko lahy saotra tomboko vavy.